শ্রোতা বন্ধু নমস্কার, স্বাগত করুছু আজির লাইভ ফোন ইন কার্যক্রমকু। আজির উপস্থাপনারে মু তেজশ্রী মিশ্র। শ্রোতা বন্ধু, আপন মানে এই কার্যক্রমরে আপনক মন পছন্দর ওড়িয়া কথাচিত্র গীত শুনিবা পাই আম কেন্দ্রকু প্রত্যেক বুধবার 9টা-10টা মধ্যে ফোন করন্তু। আম কেন্দ্রর ফোন নম্বর দুইটি হেলা 0663-2411-240 এবং 0663-2411-231।

0: হ্যালো,
1: আকাশবাণী সম্বলপুর। নমস্কার ভাই, নমস্কার।
0: বহুত দিন পরে আসলে নানি, তো আমাকে বহুত খুশি লাগুছে।
1: যা হো,
0: দিন পরে

0: হ্যালো, আকাশবাণী
1: হ্যালো
0: সম্বলপুর, হ্যালো অনুরোধ কার্যক্রম।
1: হ্যালো মিশ্রমানি জোহার।
0: আরে বাপরে, বহুত বহুত বঢ়িয়া, ভাল লাগলা ভাই। আচ্ছা, আপনার
1: নানি,
0: পরিচয়টা দেমা আজ্ঞা।
1: হ্যাঁ, মুই সুবল কুমার সাহু কহুতিনি, গ্রাম পোস্ট পন্ডি ভাইয়া, বিএপুর জেলা বরগড়। নানি কেনতা আছেন? নানি
0: বঢ়িয়া বঢ়িয়া, আশা করুছি আপনি বি বঢ়িয়া থিবে নিশ্চিত ভাবে।
1: মুই বি পুরা একদম ফার্স্ট ক্লাস, একদম বহুত বঢ়িয়া আছে
0: বহুত
1: নানি।
0: বঢ়িয়া, ফার্স্ট ক্লাস, মস্ত। আও আপনি পন্ডি বিজেপুর আড়ু কহিলে আমার তো অনেক শ্রোতা হেন অছন, বাকি আপনকর কথা শুণিকি মতো যে আন্তরিকতা তা অনুভব হচ্ছে এটা বর্ণনা নাই করিপারে মুই। হ্যাঁ, যেন সথায় যেটা কহেছেন আমার হৃদয়টা পুরা, আপন মানকর ভাষা শব্দ শুনলে বহুত খুশি লাগছি। যা বি হোক আমার, আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, পরিচয়টা দেলে যে মুই টিকে জানবাকে চাহিমি ভাই কানা করছন। হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ শুনুছে ভাই, শুনুছে কানা করুছেন টিকে। বঢ়িয়া, দুই জিনিস যেন কথা কহিলে মোর মনকে ছুইলা ভাই। আপন নাই চাষ কলে আমি খাইমু কানা? হ্যাঁ, তো আপনার সেগে বহুত বহুত ধন্যবাদ আপনার লাগি বলি আমি।
1: আপন আজি হেলো অনুরোধ কে, এটা বহুত দিন পরে আসিছন, সেটা মতে আপন সাথে কথা লাগলে বহুত খুশি লাগুছে নানি। আপন গুটি আমার পুরনা উপস্থাপিকা বিয়ান আকাশবাণী সম্বলপুর।
0: যা হোক, আপন মানকর ভল পাইবা,
1: উপস্থাপনা লাগছে নানি,
0: এন্তা জারি রহু ভাই। সত কথা কইলা বেলে কি ভল পাইবা, প্রকৃতরে রেডিও সাঙ্গে কথা লাগলা বেলে বি যেতকি থিসি, বাহারে বি সেতকি থিসি, হেটা মতে বড়া খুশি লাগছে। আর কথা কহিলা বেলে এটা মার্মিক জিনিস আয়ে হুরুত কে ছুইসি পুরা, তো বঢ়িয়া লাগলা আপনার সাথে আজি কথা হইকি ভাই। আগে বি কথা হামা যে পহলা আজি আমার গীতটা কেনটা শুনমা টিকে জানমা ভাই।
1: আজি স্বপ্ন সাগর নানি বাটুই ভাই যাওছো ভাই, সে গীতটা
0: বঢ়িয়া ফিল্মটে বাছিছন, বঢ়িয়া গীতটে বাছিছন, যে বাটুই ভাই গীতটা কাহা কাহাকে সমর্পিত করমা?
1: এটা সমর্পিত করমা নানি আপনকর সাথে, আপন পুরনা উপস্থিত হলে আপনার
0: কাছে ধন্যবাদ।
1: যেহেতু পহলা কথা লাগিছে,
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা,
1: আপনকে স্পেশাল ডেডিকেট আনি, পুরা স্পেশাল ডেডিকেট আকি তো।
0: বহুত বহুত ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ, আন্তরিক।
1: আমি শ্রোতা মানে তো বড়ে পরিবারতে আছি নানি, আমি যশবন্ত ভাই বি আপনকে কইলে,
0: আজ্ঞা আজ্ঞা,
1: সম্পূর্ণ না টিকে টিকে নেমা নানি,
0: নিশ্চিত নিশ্চিত ভাবরে।
1: শ্রোতা মানে আইলে হরেশ কুমার পড়ুয়া, যশবন্ত পাইক, করমসানি সাহু, চৈতন্য পটেল, সেবারাম মেহের, মুরলী মেহের, রবীন্দ্রনাথ মেহের, দেবরাজ মেহের, গোবিন্দ মেহের, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, আমার কুমারীর জগপাল বেহেরা, প্রশান্ত কুমারী, পুষ্পাঞ্জলি কুমারী, প্রধান লোকনাথ সাহু, ভক্তকর্ণ ভৈ, রাধাকান্ত ভৈ, উপেন্দ্র সোনা, পঞ্চানন পদ বিহার, আর ভৌণী মান আছেন স্বর্ণ পুরাকর, দীক্ষা গোপাল, চুঙ্কি কিশোর, গীতাঞ্জলি সাহু, সৌদামিনী সেনাপতি,
0: আজ্ঞা,
1: আর আমার নয়া শ্রোতাটে অছেন নানি, তাঙ্কর নাম নে ধরি পারছি, আজি আমার অমা মুন্ডার আনন্দ মিলছে ভাই কে বি কিতলা দিয়ে কেন না।
0: নিহাতি নিহাতি, আপনকর নয়া শ্রোতা যেন ভাই আনন্দ ভাই, তা সঙ্গে যেতকি লম্বা আমার প্রশংসক মানকর, আপন মানকর যেন কনেকশন রে অছেন, সাঙ্গ সাথী মানে যেন মানে সবু রেডিও শ্রোতা সংঘ সম্মিলনী হো বা নিজে পারিবারিক স্তরের জুড়ি হইছেন, সমস্তঙ্কু আমি আজি কার্যক্রম মাধ্যমতে গীতটাকে সমর্পিত করে দিচ্ছি।
1: পয়লা কথা লাগি রে আইয়া, মতে এতে খুশি লাগুছে যে জেনটা মুই বর্ণনা নাই করি পারে না।
0: বহুত বহুত ধন্যবাদ ভাই, আমি সবুবেলে আপনকর ঋণী রহুছু, ইথি লাগি ভাল পাইবা লাগি বলে ভাই গীতটা শুনমা, ফের আগকে কথা হলে মা ফোন কলে আপন।
1: হ্যাঁ নানি, ঠিক আছে নানি, রোজ
0: আজ্ঞা আজ্ঞা, নমস্কার আজ্ঞা।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: হ্যাঁ ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, নমস্কার ভাই, টিকে পরিচয় দেমা আমার বাকি শ্রোতা মানক লাগি।
1: মুই ডোমাল উদিনারপুর কলাহাঁড়ি রু মনোজ কুমার পটেল কহুছে।
0: মনোজ ভাই, বহুত দিন পরে কথা হলা,
1: হ্যাঁ
0: মনে
1: মুই তো
0: রাখছি।
1: আপনার সাথে বহুত দিন পরে কথা হইছে,
0: আজ্ঞা আজ্ঞা
1: প্রায়
0: আজ্ঞা
1: 3-4 বর্ষ হইগলান।
0: আজ্ঞা, কথা নু তো বঢ়িয়া লাগুছে, খুশ অছন, পরিবার ঠিক অছন?
1: হ্যাঁ সবু ঠিক অছন আজ্ঞা,
0: আচ্ছা,
1: ছোয়া পিলা বি সব ভালো অছন।
0: ভাল অছন?
1: হ্যাঁ
0: এটা তো ছুটি চালিছে, আপন চাষ বাস করুছন কি নাই?
1: হ্যাঁ চাষ বাস বি চালিছে ম্যাডাম।
0: যে কাঁ কাঁ চাষ করিছন?
1: এবে করলা, ভেন্ডি, ঝুলের, আও
0: বঢ়িয়া তো
1: মাখন
0: আরে।
1: করিছ, আও লাউ করিছ।
0: আচ্ছা, বঢ়িয়া জিনিস মানে করিছন, খরাদিনিয়া পনিপরিবা। যে জৈবিক খত ব্যবহার করুছন কি আউ কানা অলগা সার দৌছন?
1: হ্যাঁ জৈবিক সার তো দেবাকে পড়ুছে, আমার কম্পোস্ট যেন আমি ঘরের যেন পেতলা করলা যেন
0: রাশি পিড়িয়া আসি সুবি।
1: পনিপরিবাকে ইয়ে করুছ,
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা,
1: আও পকাইছ, আও ফের বি আমি রাসায়নিক সার টিকে টিকে দেবাকে পড়ুছে।
0: হ্যাঁ, হঠাৎ টিকে টিকে দেবে যে, টিকে কম করি করি আপন জৈবিক খতটা টিকে যহ ব্যবহার কলে আমার লাগি বি ভল, স্বাস্থ্যর লাগি বি ভল। আপন করুজন বলি আমি ভল জৈবিক সার পড়লা বালা জিনিস খাইমু, ভেজালটা টিকে নাই খাউ। হ্যাঁ, যে ভাই বিক্রি বটা ঠিক হউছে?
1: হ্যাঁ হ্যাঁ সব 40-50-60 এমতা চালিছে আজ্ঞা।
0: আচ্ছা, বড়িয়া, আমার ভাইর সবুবেলে ব্যবসায় ভল হও, বড়িয়া অর্থ পাক্কে আসু, এটা তো আমি সবুলে কামনা করমা। বাকি খরাকে জগি রখিকি কাম করুথিবে। হ্যাঁ,
1: আজ্ঞা আজ্ঞা,
0: আউ আউ
1: আমি
0: কানা
1: তো
0: কো,
1: নিহাতি আমি মানে সতর্ক হেমা, মানে কলা চশমা, ছোটা জোতা, টুপি সব লগেমা আর জিমা
0: যা
1: আজ্ঞা।
0: হও ভাই, আমার সবু শ্রোতা বন্ধু
1: আর
0: মানকে
1: নিহাতি
0: লাগি।
1: পানি বোতল ধরবাকে পড়বা।
0: হ্যাঁ হ্যাঁ, এটা তো জরুরি কথা হে। হ্যাঁ, আমি
1: আজ্ঞা
0: ছাই তলে গছতলে বসবার লাগি গছটে খুঁজলে আজকাল নাই মিলবার বেলে, গছ বি টিকে টিকে লগামা ভাই।
1: হ্যাঁ হ্যাঁ
0: আপন তো চাষ করুছন, আমাকে
1: গছ নাই
0: খাইবাকে
1: লাগলে তো
0: দৌছন।
1: নাই হয় আজ্ঞা।
0: হ্যাঁ, নিহাতি নিহাতি,
1: আর মুই
0: তাহলে
1: যেন তাকে বসছি যে আজ্ঞা, মানে গছ তলে একা বসনি, আর বাজারে গছ তলে একা বসনি।
0: নাই, নিহতি নিজের যত্ন নিজে নেলে ফের আমার উপরে পরিবারর সমস্ত নির্ভর করুথিবে, সেমানকর লাগি
1: হ্যাঁ
0: বি
1: আজ্ঞা,
0: আমাকে।
1: আমি তো টঙ্কা কমেমা আজ্ঞা,
0: হ্যাঁ
1: টঙ্কা
0: হ্যাঁ হ্যাঁ,
1: কমেমার সঙ্গে সঙ্গে আমি যদি আমার স্বাস্থ্য বি নেই দেখমা বলে নাই কাম দিয়ে আজ্ঞা।
0: নিহাতি নিহাতি। যে ভাই, বাকি শ্রোতা মানে আজি কহুথিবে তেজশ্রী নানী তাঙ্কর পুরুণা ভাই মাঙ্ক সাথে কেতে কথা লাগুছন, বলে আজি আপন কেন সিনেমা কইতলে টিকে ভল হেতা।
1: আজি কেবে তমে নাও কেবে মো নাইর, সতর তো গলা বোধে ছুঁই।
0: আচ্ছা, বড়িয়া গীতটি
1: ইয়া
0: নাচিছন?
1: ডেডিকেট করমা,
0: কর্মা কর্মা, কাহা কি কর্মা কোন?
1: চিত্র সবর, সীমান্ত সবর, ক্ষমা সবর, সহ নিরাকার, তারপরে আমার নাবপাত্র,
0: হুম হুম
1: করম সানী, রাধাকান্ত সুবল,
0: হুম হুম
1: লোকনাথ প্রধান, লোকনাথ সাহু, পঞ্চানন পঞ্চিহার,
0: হুম
1: মুরলী, যশবন্ত উপেন্দ্র,
0: হুম
1: স্বর্ণপ্রভা কর, এবং আমার জনে ভাই সুবল সাহুঙ্ক পাখরে অছন্তি,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: চৈতন্য পটেল।
0: ঠিক ঠিক ঠিক, আমি চৈতন্য ভাইকে আপনার পাখে
1: হ্যাঁ
0: অছু,
1: যা যা কে মানে পাখরে গলা আগে সবকে
0: সমস্তকে
1: ডেডিকেট করি,
0: কেহি দুঃখ
1: আর
0: মনা।
1: আপন কে কয়লা
0: আজ্ঞা
1: করি।
0: আজ্ঞা আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ, কেহি দুঃখ মনে নাই হন। আমার ভাই মনোজ ভাই, যাহার যাহার না ধরলে আর যাহার যাহারটা নাই বি ধরলে, সমস্তঙ্কু ই পছন্দিদা গীত তাঙ্করটা আমি সমর্পিত করুছু, আসুন সমস্তে মিশিকরি শুনমা ভাই।
1: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: নমস্কার, জয় জগন্নাথ।
0: ভেরি গুড মর্নিং। কিয়ে কহুতিলে আপনার পরিচয়টা দেবে?
1: মু চিত্রসেন সবর কহুচি, কলাহান্ডি জেলা ভবানীপাটনা জগন্নাথপুর।
0: যা হউ চিত্রসেন ভাই, আউ কেনতা অছন কহুন পহলা।
1: নানি মুই তো একদম বড়িয়া আছে নানি।
0: হ্যাঁ,
1: আপা জি সাহেব তো বহুত দিন নাজি কথা হউছে নানি।
0: যা হউ
1: খুশি নানি।
0: আমি বি খুশি বহুত দিন পরে ভাই মাঙ্ক সঙ্গে আমি আকাশবাণী রে কথা হউচু, হেলো অনুরোধ রে কথা হউচু। আর সৌভাগ্যর কথা, আমি তাঁর মন পছন্দর গীত শুনামা। আচ্ছা, বড়িয়া। বলে কেন গীতটা শুনলাম?
1: ফগু ফগু ইয়ে আকাশ তোলে চুনা চুনা কি অভির ঢালে এতে রঙ সতে ফিলা কুঠি
0: যা বি
1: হে প্রেম হুই মন লখি যায়।
0: বহুত বড়িয়া, আপনার আগরু বি যেতলে গাউতলে আমি প্রশংসা করুতলু, আজি বি কইবি বহুত বড়িয়া গাউছ। হ্যাঁ, যে আপনকর রেডিওটা যেতলে আমকু টিকে ফোন করবে বলে টিকে কম কর দিতে বলে ভাল হেতা। কি বাহারে কেন অছন? ও
1: না নি এবে বাহারে টিকে অছি না নি।
0: হ্যাঁ, বলে হেতা টিকে আওয়াজ শুভুছে তো রেডিওর সাউন্ডটা কম কর দিলে কানা হবা, আমি ভাল করি কথা হই পারম। হ্যাঁ
1: হ্যাঁ না নি।
0: আচ্ছা, ঘরে সমস্ত ভাল অছন? হ্যাঁ
1: না নি, এবে একা ঘরকে আসলি না নি।
0: আচ্ছা,
1: বাহারে একা ফেলি না নি।
0: আপন মানে তো
1: মালপুয়া হয়েছে নানি, লগন লতা হয়েছে, জিলেপি হয়েছে নানি, আর গজা হয়েছে।

0: दिस इज आकाशवाणी।
1: হিন্দিতে সম্বাদ শুনলে রিলে করে প্রচার কল আকাশবাণী দিল্লি কেন্দ্র নু। শ্রোতা বন্ধু মানে কার্যক্রম শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। এছেন মূলকর্মা ওড়িয়া সিনেমার গীত। পয়লা শুনমা প্রেমরে রিক্স হেলা মতে ইস্ক সিনেমার ই গীতটা গাইছন কুলদীপ পট্টনায়ক আর অসীমা পণ্ডা। গীতর রচনা করিছন এম জে বি বন্টি। সঙ্গীত সঞ্জয় পাত্র আর সীতু রথ।

0: প্রকল্পরে ছমাসিয়া সার্টিফিকেট পাঠ্যক্রম সমর্থ কার্যকারী হেউছি। খড়ি খাদান পূর্ণ রাজ্যর সাতটি জেলার গ্রামীণ যুবক যুবতীঙ্ক দক্ষতা বৃদ্ধি পাই কৃষি বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, উদ্যান বিজ্ঞান, মৎস্য বিজ্ঞানের পিলামানে তিন মাসর ক্লাসরুম পড়া ও তিন মাসর প্রাকটিকাল পাঠ পড়িবার সুবিধা রয়েছে। তেবে আউ ডেরি নকরি শীঘ্র ঝারসুগুড়া স্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্র সহ যোগাযোগ করন্তু।
1: এথর শুনমা ক্রিমিনাল সিনেমার এই গীতটা গাইছন কুমার বাপি আর পামেলা জৈন, গীতর রচনা করিছন নিজাম, সঙ্গীত দেইছন দীপক কুমার।

এথর শুনুন অন্ধ দুনিয়া সিনেমার এই গীতটা গাইছেন মহম্মদ মুক্তার আর মমতা সাহু, লিখিছেন রঘুনাথ মিশ্র, সঙ্গীত দিয়েছেন বাসুদেব রথ।

এত্র শুনুন এই গীতটা গাইছেন অলকা ইয়াগনিক আর এলা অরুণ। গীত লিখেছেন মায়া গোবিন্দ।

এই গীত কে গাইছেন? বেনি দয়াল, অপেক্ষা দাণ্ডেকর, রোশন আব্বাস। সিনেমা কভি কভি যো দিল করে ওহি করো। গীত লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীতটি সাজিয়েছেন প্রীতম আশিষ।

শ্রোতা বন্ধু, মাদক দ্রব্য সেবন করন্তু নাহি, অংশুঘাত আক্রান্ত ব্যক্তি দেহরে কেবে হেলে বরফ ঘষন্তু নাহি। গ্রীষ্ম প্রবাহ সময়রে কেহি হঠাৎ অসুস্থ অনুভব কলে তাঙ্ক চিকিৎসারে আদৌ অবহেলা করন্তু নাহি। গৃহপালিত পশুপক্ষী মানুষ ছাইরে রখন্তু এবং প্রচুর পরিমাণে পানি পিইবাকু দিয়ন্তু। এথর শুণন্তু সীমা কথাচিত্রর এই গীতটি, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, গীতরচনা হসরত জয়পুরী, সঙ্গীত নির্দেশনা শঙ্কর জয়কিষণ।

0: এম ইসান আকাশবাণী সম্বলপুরকে মেহকাদাম আর তামে গানে নাম ইদান কাছ নেখরত যে নামে ই কুহা যেন ভাষা আতিলি নামে ভাষানু যেন গীত আতিলি নামে যেন সংস্কৃতি আতিলি আন্নুতাম এক্কানে কিরি সামিল মাঞ্চকানার আর যেতেবেলে এরা খাতরালি যে নামে ভাষাবধ ধীরে ধীরে নুহরা কালি লেখা লাগালি বা কেন ইর এক্কানে কিরি ভাষাবন তেঙ্গালনার নামে কুহা ভাষাবন খালি তেঙ্গালনার বলিগিরি কাথা মানলিত নামে যেন গীত পদে আকুন পাহাড়িয়ার যেন নাম মঞ্চকাত হু প্রকার গীতু ভি আর মনেই কারনার আর পাড়ালনার ইত্যাদ বাড়িটি কথাত তা বেশি নাম ডেরি অম্বুত কামা বারা তামে গানে কাছ নেখরত ভুহী নিমান্তে আকাশবাণী স্টুডিও গিয়ে কথাবার্তা মানত বলিকি মেহকাদাম পহলা নিমানে আকাশবাণী সম্বলপুর সান গিয়ে স্বাগত নানাল দাম
1: জুহার যেতে ঋণ যেতে কুড়া বন্ধু ঋণ আউ ধর্মে বেলা সিনহি প্রণাম জুহার
0: নিশ্চিত ভাবে নামে যেন কুহা ভাই বন্ধুর গুঠিয়ার মেনালার ই নামে কার্যক্রম বন তামান ভি নামে আকাশবাণী তার্তি জুহার হেলে পহেলা যেন নিম গীত পদে পাড়কার এরা খাতরারি যে ইন্নে গীত গুঠি নিম আকুন যেন বয়স নু আতলদার ই বয়স নু ই প্রকার টেড়না গীত বন পাড়না বদ বাড়িটি কথা ধু একানিকি নিম ই গীত বন একান একানিকি নিমে মন গে বারচার নিম আকুন ইদান পাড়ালদার ভি হু কথা টিকে তেঙ্গর
1: ছোটে বাকেন দিতা অনটা রাজা কেঁ দাতা এমে বুয়া গার আঘলি পাড়া লিয়ার আধি লাগান বোধে এ বুয়া ঘরি হানি বোধে এতকি চেং আগে ছোট বাকেন টিকে রিজুয়াল রাচান পাড়া লিয়ার হিনে ধীরে ধীরে টিকে টিকে পাড়িয়ান তারপরে হুনে মৌকা হাখিয়ান টিকে টিকে ইনে স্টেজ ফিস্টেজ অনটা অনটা পাড়ানু নিন আনতিন ইদান কুড়ে নু অনুষ্ঠান অনটা মঞ্চা আনু এমে বুধদেব বুধ লাগে আর এমে পাড়া চাহান্তা লুলু বিরান্তা আর ওটা অনুষ্ঠান কামচার আন্নু মোকা চিচ্চা রেঙাগে আনতিন অনুষ্ঠান বনি চালাবাগে বহুত সহযোগ কামচার যে ইনে কামচকুন নিমতা পাড়ালতার হেলে নামে ভাষা বোধ নামে সংস্কৃতি বোধ নামে পরম্পরা জেনরাই বাচরর আজকাল তা যেতে আম্বা চালায় ভাষা বনি পাল্লাল নাই তেঙ্গাগে বাকেন ইনে ওটা নাম ওটা ধারাবন আগলি হত হলে যেতে আহাঙ্গর বাচারও তাম তামে আশীর্বাদ নু
0: ইনি অনুষ্ঠান নিমি বার্ষকার আর ইদাত চালরালি আকুন তক বি তা ওনটা কথা ইসান তেঙ্গর যে নাম তা নামে যেন সামাজিক যেতে বেলে নাম কার্যক্রম গুঠি মানি সঠি উঠিয়াড়ি বরু কা বেঞ্জা ইনে নামে ভিন ভিন কার্যক্রম গুঠিন মানি নামে সমাজ নু তা হু বাকেন ইন্য প্রকার গীত গুঠিন পাড়া খাতরি হলে বিশেষ করে নাম যেন যুবপিঢ়ি উঠিত এন্দ্র কামাল দাত কা যেন বেঞ্জা বাকেন যেন নালনার গীত পাড়নার আর নালনার হু প্রকার গীত নাম বেশি মানে সামিল মান্দাত এদের কাদা টিকে ভাল লাগি আর যেতে মানে খুশি বাসিনু নালনাল কামনার আউ আজকে লাগা নাম আ প্রকার গীত বন নাম পাড়াল দাত তা হু প্রকার গীত বন হিনিম আদার কাই
1: হ টিকে টিকে মেনচকিন চান ছোটে বাকেন বাকেন যেহেতু কলা জিনিস বদ রাচা মেদুনু আধি লাগান বোধে আবদ মেনি মেনি কিনা পুরখা কথা উঠি দেখ ভোল লাগি পুরখা জিনিস গুঠি আদান ইয়াদ মঞ্চা কের কিচেন হে মানে রাচা কের কিচি মেনলু
0: হ্যাঁ হ্যাঁ তা হু প্রকার গীত আর পদে নিমেস্তি মেনত বেঞ্জা গীত যেন নাম পাড়দা তার নালদা থন্নে পদে
1: হ্যাঁ খেলের খেলের গীত তা রাই মুলহেন্তি নামে অন্টা হুদা পুরা সিগনেচার টাইপর কুণার ঘি হুদিন পদে পাড়ন খেলে রে খেল

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর, হ্যালো অনুরোধ কার্যক্রম।
1: হ্যালো মিশ্র নানি, জোহার।
0: আরে বাপরে, বহুত বহুত বঢ়িয়া, ভাল লাগলা ভাই। আচ্ছা, আপনার পরিচয় পরিচয়টা দেমা আজ্ঞা।
1: হ্যাঁ, মুই সুবল কুমার সাহু কহুতিনি, গ্রাম পোস্ট পন্ডি ভায়া বিএপুর জেলা বরগড়ু। নানি কেনতা আছেন? নানি
0: বঢ়িয়া বঢ়িয়া, আশা করুছি আপন বি বঢ়িয়া থিবে নিশ্চিত ভাবে।
1: মুই বি পুরা একদম ফার্স্ট ক্লাস, একদম বহুত বঢ়িয়া আছেন।
0: বহুত বঢ়িয়া, ফার্স্ট ক্লাস, মস্ত। আউ আপন পন্ডি বিজেপুর আড়ু কহিলে আমার তো অনেক শ্রোতা হেনা অছন। বাকি আপনকর কথা শুনিকি মতে যে আন্তরিকতা তা অনুভব হচ্ছে, এটা বর্ণনা নাই করি পারে মুই। হ্যাঁ, যে সথে যেটা কহিসন, আমার হৃদয়টা পুরা আপন মানকর ভাষা শব্দ শুনলে বহুত খুশি লাগছি। যা বি হোক, আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, পরিচয়টা দেলে যে মুই টিকে জানবাকে চাহিমি ভাই কানা করসন। হ্যাঁ
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, শুনুছে ভাই, শুনুছে, কানা করুছেন?
1: আমি পেশারে চাষ কাম করছি, আর পেশারে চাষ কাম করবা ছড়া মুই নানি রেডিও শুনছি, রেডিও শুনবার মোর নিশা।
0: বঢ়িয়া, দুই জিনিস যেন কথা কইলে মোর মনকে ছুইলা ভাই। আপন নাই চাষ কলে আমি খাইমু কানা? হ্যাঁ, তো আপনকু সেতি লাগি বহুত বহুত ধন্যবাদ। আপনক লাগি বলি আমি,
1: আপন আজি হ্যালো অনুরোধকে এটা বহুত দিন পরে আসিছন, সেটা মতে আপন সাথে কথা লাগি বহুত খুশি লাগুছে। নানি আপন গুটি আমার পুরনা উপস্থাপিকা বিয়ান আকাশবাণী সম্বলপুর।
0: যা হউ, আপন মানকর ভল পাইবা,
1: উপস্থাপনা লাগছে নানি,
0: এনতা জারি রহু ভাই। সত্য কথা কইলা বেলকে এই ভল পাইবা, প্রকৃতরে রেডিও সাঙ্গে কথা লাগলা বেলে বি যেতকি থিসি, বাহারে বি সেতকি থিসি, হেটা মতে বড়া খুশি লাগছি। আর কথা কহিলা বেলে এটা মার্মিক জিনিস আয়ে, হুরুতকে ছুইসি পুরা। তো বঢ়িয়া লাগলা আপনার সাথে আজি কথা হইকরি ভাই। আগে বি কথা হামা যে পহলা আজি আমার গীতটা কেনটা শুনমা টিকে জানমা ভাই।
1: আজি স্বপ্ন সাগর দে দে নানি, বাটুই ভাই যাওছো ভাই, সে গীতটা দে দে।
0: বঢ়িয়া ফিল্মটে বাছিছন, বঢ়িয়া গীতটে বাছিছন, যে বাটুই ভাই গীতটা কাহা কাহাকে সমর্পিত করমা?
1: ইরা সমর্পিত করমা নানি আপনকর সাথে, আপন পুরনা উপস্থিত হলে আপনকে
0: বহুত ধন্যবাদ।
1: যেহেতু পহলা কথা লাগিছে,
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা,
1: আপনকে স্পেশাল ডেডিকেট আনি, পুরা স্পেশাল ডেডিকেট আকি তো।
0: বহুত বহুত ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ, আন্তরিক।
1: আমি শ্রোতা মানে তো বড়ে পরিবার তে হচ্ছে নানি, আমার যশবন্ত ভাই বি আপনকে কইলে,
0: আজ্ঞা আজ্ঞা,
1: সম্পূর্ণ না টিকে টিকে নেমা নানি,
0: নিশ্চিত নিশ্চিত ভাবরে।
1: শ্রোতা মানে আইলে হরেশ কুমার পড়ুয়া, যশবন্ত কয়েক, করম সানি সাহু, চৈতন্য পটেল, সেবারাম মেহের, মুরলী মেহের, রবীন্দ্রনাথ মেহের, দেবরাজ মেহের, গোবিন্দ মেহের, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, আমার কুমারীর জগোপাল বেহেরা, প্রশান্ত কুমারী, পুষ্পাঞ্জলি কুমারী, প্রধান লোকনাথ সাহু, ভক্তকর্ণ ভই, রাধাকান্ত ভই, উপেন্দ্র সোনা, পঞ্চানন পঞ্জিহার, আর ভৌণী মান আছেন স্বর্ণপুরা কর, দীক্ষা গোপাল, চুঙ্কি গুরু, গীতাঞ্জলি সাহু, সৌদামিনী সেনাপতি, আর আমার নয়া শ্রোতা যে অছেন নানি, তাঁর নাম নে ধরি পারছি। আজি আমার
0: নিহাতি নিহাতি, আপনার নয়া শ্রোতা যেন ভাই আনন্দ ভাই, তা সাঙ্গে যেতকি লম্বা আমার প্রশংসক মানকর, আপন মানকর যেন কনেকশনরে অছন, সাংগসাথি মানে যেন মানে সবু রেডিও শ্রোতা সংঘ সম্মিলনী হো বা নিজে পারিবারিক স্তরের জুড়ি হইছন, সমস্তঙ্কু আমি আজি কার্যক্রম মাধ্যমতে গীতটাকে সমর্পিত করে দিচ্ছি।
1: পয়লা কথা লাগি রে আজ্ঞা, মতে এতে খুশি লাগুছে যে যেনটা মুই বর্ণনা নাই করি পারে না।
0: বহুত বহুত ধন্যবাদ ভাই, আমি সবুবেলে আপনকর ঋণী রহুছু, ইথির লাগি ভাল পাই পাইবার লাগি। বেলে ভাই গীতটা শুনমা, ফের আগকে কথা হলে মা ফোন কলে আপন।
1: হ্যাঁ নানি, ঠিক আছে নানি, রোজ।
0: আজ্ঞা আজ্ঞা, নমস্কার আজ্ঞা।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: হ্যাঁ ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, নমস্কার ভাই, টিকে পরিচয় দেমা আম বাকি শ্রোতা মানকর লাগি।
1: মুই ডোমাল উদিনারপুর কলাহাঁড়ি রু মনোজ কুমার পটেল কহুছে।
0: মনোজ ভাই, বহুত দিন পরে কথা হলা,
1: মনে তো
0: রাখছি।
1: আপনার সাথে বহুত দিন পরে কথা হচ্ছে,
0: আজ্ঞা আজ্ঞা
1: প্রায়
0: আজ্ঞা
1: 3-4 বর্ষ হয়ে গেল না।
0: আজ্ঞা, কথা নু তো বঢ়িয়া লাগুছে। খুশ অছন? পরিবার ঠিক অছন?
1: হ্যাঁ সব ঠিক আছেন আজ্ঞা, আর
0: আচ্ছা,
1: ছোয়া পিলা বি সব ভালো আছেন।
0: ভালো আছেন?
1: হ্যাঁ
0: এটা তো ছুটি চালিছে। আপনি চাষ বাস করুছেন কি নাই?
1: হ্যাঁ চাষ বাস বি চালিছে ম্যাডাম।
0: যে কাঁ কাঁ চাষ করিছেন?
1: এবে করলা, ভেন্ডি, জুলের, আর
0: বড়িয়া তো
1: আহারে করিছো, আর লাউ করিছো?
0: আচ্ছা, বড়িয়া জিনিস মানে করিছেন, খরা দিনিয়া পনিপরিবা। যে জৈবিক খত ব্যবহার করুছেন কি আউ কানা অলগা সার দউছেন?
1: হ্যাঁ জৈবিক সার তো দেওয়াকে পড়ুছে, আমার কম্পোস্ট যেন আমি ঘরের যেন পচলা সরলা যেন
0: রাশি পিড়িয়া আসি
1: পনিপরিবা
0: সুপিয়া।
1: কে ইয়ে করুছো,
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা,
1: আর পকাউছো, আর ফের বি আমি রাসায়নিক সার টিকে টিকে দেওয়াকে পড়ুছে।
0: হ্যাঁ, হেটা টিকে টিকে দেবে, যে টিকে কম করি করি আপনি জৈবিক খতটা টিকে যে ব্যবহার করলে আমার লাগি বি ভাল, স্বাস্থ্যর লাগি বি ভাল। আপনি করুজন বলি আমি ভাল জৈবিক সার পড়লা বালা জিনিস খাইমু, ভেজালটা টিকে নাই খাউ। হ্যাঁ, যে ভাই বিক্রি বটা ঠিক হউছে?
1: হ্যাঁ হ্যাঁ সব 40-50-60 এমতা চালিছে আজ্ঞা।
0: আচ্ছা, বড়িয়া, আমার ভাইর সবুবেলে ব্যবসায় ভাল হও, বড়িয়া অর্থ পাক্কে আসু, এটা তো আমি সবুলে কামনা করমা। বাকি খরাকে জগি রখিকরি কাম করুথিবে। হ্যাঁ,
1: আজ্ঞা আজ্ঞা,
0: আউ আউ কানা কো
1: নিহাতি আমি মানে সতর্ক হেমা, মানে কলা চশমা, ছোটা জোতা, টুপি সব লগাইমা আর জিমা আজ্ঞা।
0: যা হো ভাই, আমার সবু শ্রোতা বন্ধু মান কে
1: নিহাতি পানি বোতল ধরবাকে পড়বা।
0: হ্যাঁ হ্যাঁ, হেটা তো জরুরি কথা হে। হ্যাঁ, আমি ছাই তলে গছ তলে বসবার লাগি গছটে খুঁজলে আজকাল নাই মিলবার বেলা, গছ বি টিকে টিকে লগামা ভাই। আপন তো চাষ করুছন, আমাকে খাইবা কি দউছন? হ্যাঁ, নিহাতি নিহাতি।
1: আও মি জান তাকে বসছি যে আজ্ঞা, মানে গতকালে একা বসনে, আও বাজারে গতকালে একা বসনে।
0: নাই, নিহাতি নিজর যত্ন নিজে নেলে ফের আমার উপরে পরিবারর সমস্ত নির্ভর করুতিবে, সেমানক লাগি বি
1: আমকু। আমি তো টঙ্কা কমে না আজ্ঞা,
0: হ্যাঁ
1: টঙ্কা
0: হ্যাঁ
1: কমে মার সঙ্গে সঙ্গে আমি যদি আমার স্বাস্থ্য বেনে দেখমা বলে নাই কাম দিয়ে আজ্ঞা।
0: নিহাতি নিহাতি। যে ভাই বাকি শ্রোতা মানে আজি কহুতবে তেজশ্রী নানি তাঙ্কর পূর্ণা ভাই মাঙ্ক সাথে কেতে কথা লাগুছন, তাহলে আজি আপন কেন সিনেমা কইতেলে টিকে ভাল হেতা?
1: আজি কেবে তমে না হও কেবে মু নাই র, 17 ঋতু গলা বোধে ছুঁই।
0: আচ্ছা, বড়িয়া গীতটে বাঁচিছ?
1: কর্মা
0: কর্মা কর্মা, কাহা কি কর্মা কোন?
1: চিত্র সংসব, সীমান্তল সবর, ক্ষমা সাগর সহ, নিরাকার, তারপরে আমার নাবে পাত্র, করম সানি, রাধাকান্ত সুবল, লোকনাথ প্রধান, লোকনাথ সাহু, পঞ্চানন পঞ্চপিয়ার, মুরলী, যশবন্ত উপেন্দ্র, স্বর্ণপ্রভা কর, এবং আমার জনে ভাই সুবল সাহুঙ্ক পাখরে অছন্তি, চৈতন্য পটেল।
0: ঠিক ঠিক ঠিক, আমি চৈতন্য ভাইকে আপনার পাখে
1: মানে পাখরে গেল আজ্ঞা,
0: সমস্ত
1: ডেডিকেট করো।
0: কেহি দুঃখ মনা?
1: আজ্ঞা
0: আজ্ঞা আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ। কেহি দুঃখ মনা নাই হন, আমার ভাই মনোজ ভাই যাহার যাহার না ধরলে আর যাহার যাহারটা নাই বি ধরলে, সমস্তঙ্কু ই পছন্দিদা গীত তাঙ্করটা আমি সমর্পিত করুছু, আসুন সমস্তে মিশিকরি শুনমা ভাই।
1: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম। ভেরি গুড মর্নিং, কে কহুতিলে আপনার পরিচয়টা দেবে? যা হউ চিত্রসেন ভাই, আউ কেনতা অছন কহুন পহলা।
1: নানি মুই তো একদম বড়িয়া আছে নানি।
0: হ্যাঁ,
1: আপা জি সাহেব তো বহুত দিন নাজি কথা হউছে নানি।
0: যা হউ
1: খুশি নানি।
0: আমি বি খুশি বহুত দিন পরে ভাই মাঙ্ক সঙ্গে আমি আকাশবাণী রে কথা হউছু, হেলো অনুরোধ রে কথা হউছু, আর সৌভাগ্য রে কথা। আমি তাঙ্কর মন পছন্দ রে গীত শুনামা।
1: কিছু কথা কিছু মিঠা রে গীত শুনাই দেবে নানি।
0: আচ্ছা বড়িয়া, বলে কেন গীত রে শুনলাম?
1: ফগু ফগু ইয়ে আকাশ তোলে চুনা চুনা কি অভির ঢালে এতে রঙ সতে ফিলা কুঠি
0: যা বি
1: হে প্রেম হুই মন লখি যায়।
0: বহুত বড়িয়া, আপনার আগরু বি যেতে গাউলে আমি প্রশংসা করুলু, আজি বি কহিলি বহুত বড়িয়া গাউছ। আপনার রেডিওটা যেত আমি টিকি ফোন করবে বলে টিকি কম করদেতে বলে ভাল হতো। কি বাহারে কেন অছন? সবুদিন অছে যে কাহাকে সমর্পিত করবে কি শুনমা? বহুত বহুত ধন্যবাদ।
1: মনোজ পটেল, সমাসাগর সাহু, সীমাঞ্চল সবর, পঙ্কজ মিশ্র, আউ করম সানি সাহু, নাগু পাত্র, আউ
0: বহুত
1: আমার মুরলী মেহর, যশবন্ত
0: নিহাতি ভাবরে আমার সবু ভাই মানে ভৌরী মানে এন্তা জুড়ি
1: আছে। শোভন কুমার সাহু
0: নিহাতি নিহাতি যাহা যাহা কে কহিলে।
1: লোকনাথ প্রধান, পঞ্চানন পঞ্চ বিহার।
0: ঠিক ঠিক ঠিক, সমস্তঙ্কু ভাই জেন জেন মানকর না ধরলি কার্যক্রম মাধ্যম কি আমি তাঙ্কু সমর্পিত করি দউচু, আর সমস্তঙ্কু ভলরে থাউ ই কামনা বি করুচু, বলে মিশিকরি শুনু আগিয়া।
1: বাদ নানি রহিলি, নমস্কার।
0: নমস্কার নমস্কার।
2: ভাদ্রগড় ধত্তটে ঘেনা ধাতি ঘেনা থুন্না কথা, তাদ্রগড় ধত্তটে কেনা তাতি কেনা থুন্না কথা, ধাগিনে ধাগিনে ধা, ধাগিনে ধাগিনে ধা, ধাগিনে তা, ধাগিনে তা, ধাগিনে ধা।

আজ রাতে 7:02 শুনিবে সম্বলপুরী আঞ্চলিক সংবাদ, 7:25 শুনিবে জিল্লা হালচাল, রিলে করি প্রচার করিব আকাশবাণী কটক কেন্দ্র। আজ রাতে 7:30 শুনিবে খুশি সংসার কার্যক্রম, এতে চাষী শিশির মল্লিক সাক্ষাৎকার শুনিবে। আজ রাতে 8:02 শুনিবে সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী নবীন কুঁয়ার ও গীতাঞ্জলি পোড়। রাতে 8:15 শুনিবে ভক্তি সঙ্গীত, ওড়িয়া ভক্তি সঙ্গীতর কার্যক্রম। রাতে 8:30 শুনিবে স্বাস্থ্য সঙ্গীতর কার্যক্রমে লঘু স্বাস্থ্য সঙ্গীত পরিবেশন করবে শোভা গুত্তু। এতে সারঙ্গীরে শিল্পীঙ্কু সহযোগিতা করছেন সুলতান খাঁ এবং তবলার সঙ্গত করছেন সবির খাঁ, হারমোনিয়ামে পুরুষোত্তম ওয়ালওয়ালকর। রাতে 9:15 শুনবে স্পটলাইট কার্যক্রম, রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র।

0: 48 प्रतिशत छात्रछात्री उत्तीर्ण होती छात्रछात्री माने results.odisha.gov.in एवं results.digilocker.gov.in रे लॉगिन करी परीक्षा फल जानिपर मुख्यमंत्री परीक्षा में कृतकार्य होता छात्रछात्री मानू शुभेच्छा जनई आसंता डिजिलॉकर मार्कशीट डाउनलोड करा जुलाई प्रथम सप्ताह रे इंस्टेंट परीक्षा एवं इम्प्रूवमेंट परीक्षा पे आवेदन आरंभ हेब चलित वर्ष 398,000 ऊर्ध छात्र छात्री युक्त दुई कला विज्ञान वाणिज्य और धंदामूलक विषय परीक्षा देथिले। राज्य सरकार समस्त सहरांचलर बसस्टाण्ड गुडिकु अटल बसस्टाण्ड योजनारे सामिल पाई निष्पत्ति नेइछंती। एनेइ गृह नगर उन्नयन विभाग रथिबा बसस्टाण्ड गुडिकु वाणिज्य और परिवहन विभाग को हस्तांतर करा जाइछि। समस्त बसस्टाण्ड को आधुनिक ढांचारे गढ़ी तोलिबा पाई एहि पदक्षेप निया जाइछि। आपण माने आंचलिक संवाद सुनछंती आकाशवाणीर कटक केन्द्ररु। बालेश्वर जिला चांदीपुर स्थित समन्वित परीक्षण केन्द्र स्वदेशी ज्ञानकौशल निर्मित सूर्यास्त यूनिवर्सल रॉकेट लॉन्चर प्रणाली सफल परीक्षण हो अत्याधुनिक रॉकेट प्रणाली लगातार दुई दिन धरी परीक्षण पर समस्त सामरिक लक्ष्य हासिल कर सक्षम हो। सूचना अनुसार परीक्षण में सूर्यास्त रॉकेटर दुईट भिन्न भिन्न संस्करण व्यवहार करनिश किलोमीटर दूरगामी यह रॉकेट मात्र दुई मीटर सूक्ष्म व्यवधान में शत्रुपक्षर लक्ष्यभेद कर सफल हो। ज्येष्ठमास कृष्णपक्ष चतुर्थी तिथि पुरी श्रीमंदिर आज श्रीजीवों बनकलगी नीति अनुष्ठित द्वितीय भोगमंडप नीति शेष हाबर प्राय संध्या 6 राति 10 पर्यंत यह नीति अनुष्ठित हेब। बनकलगी नीति एक गुप्त नीति होइथिबारु श्रीजीवों सर्वसाधारण दर्शन 4 बंद रही श्रीमंदिर प्रशासन पक्षरु सूचना दिया जाइछि। नयगढ़ जिला परिषदर सभागृह जिल्लापालंक अध्यक्षतारे आज जिलास्तरीय प्राकृतिक विपर्य कमिटीर प्रस्तुति बैठक अनुष्ठित होइ जाइछि। बैठक में नियंत्रण कक्ष खोलिबा विशुद्ध पानीय जल जोगाण अचल नलकूप मरामती साटेलाइट फोन एनडीआरएफ एवं एसडीआरएफ दल नियोजित करिबा जनरेटर व्यवस्था जरूरीकालीन औषध महजूद रखा सहित स्वास्थ्यकर्मी नियोजित करने जिल्लापाल गुरुत्वारोप करते। केन्द्रापड़ा जिलार महाकालपड़ा ब्लक दुईदिनिया पंडित दीनदयाल उपाध्याय प्रशिक्षण अभियान 2026 जिला प्रशिक्षण वर्ग कार्यक्रम उद्यापित हो कार्यक्रम में राज्यसभा सांसद अमर पटनायक मुख्य अतिथि भाव जोगद दलय कर्मी कार्यकर्ता एवं अन्य पदाधिकारी मार्गदर्शन करते। बूथ स्तर में दलय संगठन को सुदृढ़ कर रूपरेख मध्य प्रस्तुत होता। नवरंगपुर जिलार स्थानीय मिशन शक्ति सम्मेलन गृह में जिलापा अध्यक्षतार जिला योजना और पर्यालोचना बैठक अनुष्ठित हो जिलार आदिवासी अध्युषित अंचल शिक्षा जीविका कृषि और गमनागमन उन्नति निम्ते विभिन्न योजन त्वरित पदक्षेप ग्रहण करने को बैठक आलोचना होता। पृथ्वी में संतुलन बजाय रखिबारे महुमाछी गुरुत्वपूर्ण भूमिका और सेमाने सम्मुखीन होता अनेक आह्वानर मुकाबला नहीं सचेतनता सृष्टि उद्देश्य आज विश्व महुमाछी दिवस पालन करेणु बहनकारी भाव में महुमाछी महत्व समाज में संतुलन रक्षाकारी भाव सचेतनता सृष्टि करने उद्देश्य मिलित जातिसंघ साधारण सभा पक्ष 2018 आज दिन को विश्व महुमाछी दिवस भाव पालन चलित वर्ष यह दिवस वार्ता रही महुमाछी सहित एकाठी लोकों पर पृथ्वी यह सहभागिता आम समस्त बंचाय रखे। मनुष्य और परिवेशर मंगलपाई हजार हजार वर्ष धरी महुमाछी चाषर पारंपरिक ज्ञान सहित आधुनिक प्रजुक्तिर मिश्रण द्वारा उभय महुमाछी और मनुष्य लाभवान होइपारिबे बोली चलित बर्षर वार्ता रही। मुख्यमंत्री मोहन चरण माझी सामाजिक गणमाध्यम उल्लेख करिछंति आम परिवेश तंत्र रे संतुलन बजाय रखिबारे महुमाछी माने विशेष गुरुत्व बहन करती। एहि अवसर रे महुमाछी को सुरक्षा पई कार्य करबाकु मुख्यमंत्री आह्वान देइछंति। राज्य रे ग्रीष्म प्रवाह जारी रहिछि। आज झारसुगुडा ठारे सर्वाधिक तापमात्रा 46 डिग्री सेल्सियस रेकर्ड होइछि। पाणिपाग विज्ञान केन्द्र सूचना अनुसार राज्य में आसंता 5 पर्यंत ग्रीष्म लहरी जारी रहिबो। आसंता 24 घंटा मध्य गुळगुळी और गरम वृद्धि पाइबा नै 21 जिला को सतर्क सूचना जारी करा जायछि। आंचलिक संवाद शेष हेबा पूर्वरु मुख्य संवाद पुनि थरे। नीट यूजी पुनः परीक्षा को स्वच्छ और निरपेक्ष भाव परिचालना करिबा नै केन्द्र शिक्षामंत्री गुरुत्वारोप। मुख्यमंत्री अध्यक्षतारे जारी रहिछि कैबिनेट बैठक। যুক্ত দুই পরীক্ষা ফলরে 85% ছাত্রছাত্রী কৃতকার্য। জুলাই মাস প্রথম সপ্তাহে ইনস্ট্যান্ট ও ইম্প্রুভমেন্ট পরীক্ষা পাই আরম্ভ হব আবেদন। চান্দিপুর রকেট লঞ্চর প্রণালী সূর্যাস্তর সফল পরীক্ষণ এবং ঝারসুগুড়াঠারে রাজ্যের চলিত বর্ষর সর্বাধিক তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। আঞ্চলিক সংবাদর প্রসারণ আজি পাই এতিকরে শেষ হলা।
1: আকাশবাণী কটক শুনন্তু আজির প্রসঙ্গ।
2: আজির প্রসঙ্গ পূর্বাঞ্চল কৃষি সম্মেলনী আলেখ্য আঞ্চলিক সংবাদ বিভাগ উপস্থাপনার মু আশুতোষপতি। ভুবনেশ্বরঠারে পূর্বাঞ্চল কৃষি সম্মেলনী অনুষ্ঠিত হয়ে যাইছি। সম্মেলনীকে কেন্দ্র কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান উদ্ঘাটন করেছিলে। এতে ওড়িশা সমেত বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গর কৃষিমন্ত্রী, বিভাগীয় বরিষ্ঠ অধিকারী প্রমুখ যোগ দিয়েছিলে। পূর্ব ভারতের কৃষি পরিবর্তন সম্পর্কিত প্রসঙ্গক নেই এই সম্মেলনী অনুষ্ঠিত হয়েছে। ডালি ও তৈলবীজ উৎপাদন বৃদ্ধি করা, ক্ষুদ্র ও নামমাত্র চাষীঙ্ক পাই সমন্বিত কৃষি, রসায়ন সার ব্যবহারক হ্রাস করা ও জৈবিক কৃষিকে অধিকর অধিক আপণাইবা আদি প্রসঙ্গ উপরে মত বিনিময় হয়েছে। এসহ চাষী পঞ্জীকরণ, উদ্যান কৃষি, কৃষিক্ষেত্র পাই ঋণ সহায়তা, বজার প্রসঙ্গ, নকলি সার বিক্রি ও ব্যবহার উপরে নিয়ন্ত্রণ এবং চাষীঙ্ক আয় বৃদ্ধি নেই মধ্যে সম্মেলনীরে কৃষি বিশেষজ্ঞ সেমানকর মত উপস্থাপন করিছন্তি। পূর্ব ভারত অঞ্চলরে কৃষি ও কৃষকঙ্ক জীবিকা এবং আঞ্চলিক কৃষি রণনীতি প্রস্তুতি পাই এই সম্মেলনী এক গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করেছে। উর্বর জমি, প্রচুর জলসম্পদ, বিবিধ জলবায়ু পরিস্থিতি এবং উৎসর্গীকৃত কৃষিজীবীঙ্ক উপযোগ মাধ্যমে পূর্ব ভারতের কৃষি বিকাশ উপরে সম্মেলনীরে গুরুত্ব দিয়াযাইছে। এহাদ্বারা ভারতের কৃষি বিকাশের অধিক অভিবৃদ্ধি সম্ভব হয়েপারিব। চাষীঙ্কু অন্নদাতা সহ জীবনদাতা ভাবে বর্ণনা করে কেন্দ্র কৃষিমন্ত্রী শ্রী চৌহান কইতিলে, দেশের বিকাশ যাত্রার মেরুদণ্ড হেউছি কৃষি। খাদ্য সুরক্ষাকু সুনিশ্চিত করিবা, পুষ্টিকর খাদ্য যোগান এবং কৃষকঙ্ক আয় বৃদ্ধিকু সরকার সর্বদা প্রাথমিকতা প্রদান করে আসুছন্তি। কৃষিক্ষেত্র কেবল ধান এবং গহম মধ্যে সীমিত রহিনাই, এবে ডালি, তৈলবীজ, ফল, পনিপরিবা এবং অন্যান্য অর্থকরী ফসল উপরে ধ্যান দিয়া যাউছি। বিশেষ করে পূর্ব ভারত অঞ্চলের এইসব চাষ পাই ব্যাপক সম্ভাবনা রয়েছে। সমন্বিত কৃষিকু ব্যবহারিক এবং ক্ষেত্রীয় স্তরের মডেল ভাবে গ্রহণ করা যাওয়া উচিত। উদ্যান কৃষি, মৎস্য পশুপালন, প্রাণী সম্পদ, মহুমাছি পালন এবং কৃষি বনীকরণ সহিত ফসল চাষক সমন্বিত করাগলে ক্ষুদ্র চাষীঙ্কর আয় যথেষ্ট বৃদ্ধি পাইপার। সমন্বিত কৃষি মডেলগুড়ি প্রেরণাদায়ী তথা ব্যবহারিক ভাবে চাষীঙ্ প্রদর্শন করা সম্মেলনীরে মন্ত্রী শ্রী চৌহান রাজ্য কৃষিমন্ত্রী ও অধিকারী অনুরোধ করেছেন। সন্তুলিত সার ব্যবহার মাধ্যমে মাটির স্বাস্থ্য সুরক্ষা সম্ভব হয়ে পার। মৃত্তিকা স্বাস্থ্য পরীক্ষা নকরি সারর বহুল ব্যবহার ইনপুট খরচ বড়াউথিবা বেলে মাটির উর্বরতাকু মধ্যে ক্ষতি পৌঁছাই থাকে। তেণু বৈজ্ঞানিক পদ্ধতিরে আবশ্যকতা অনুযায়ী সার ব্যবহার উপরে সম্মেলনীরে গুরুত্ব দিয়াযাইছি। জৈবিক কৃষি আপণাইবাক মধ্যে চাষীঙ্কু আহ্বান দিয়াযাইছি। এয়াকু দৃষ্টি রাখি আসন্তা মাস পহিলারু দেশব্যাপী ক্ষেত বঞ্চা অভিযান কার্যকারী করা যাব। 15 তারিখ পর্যন্ত চালিবাকু থিবা এই অভিযানরে সন্তুলিত সার ব্যবহার, মৃত্তিকা স্বাস্থ্য, আধুনিক প্রযুক্তিবিদ্যা উপযোগ সহিত কৃষিক্ষেত্র পাই রহিতিবা কল্যাণকারী যোজনা সম্পর্করে সচেতনতা বৃদ্ধি পাই পদক্ষেপ গ্রহণ করা যাব। অন্যপক্ষে নকলি সার, নিম্নমানর বিহন এবং নকলি কীটনাশক বিক্রি ও উপযোগকু এক গম্ভীর অপরাধ ভাবে সরকার বিবেচনা করুছন্তি বলি মন্ত্রী শ্রী সিং কহিছন্তি। এয়াকু প্রতিহত করিবা লক্ষ্য নেই দেশ ব্যাপী এক বড় অভিযান আরম্ভ করা যাবাকু নিষ্পত্তি গ্রহণ করা যাইছি। এথিপাই রাজ্যগুড়িকে মধ্যে কঠোর আইন প্রচলন করা সহিত সময় উপযোগী কার্যানুষ্ঠান গ্রহণ করিবাকু পরামর্শ দিয়া যাইছি। ফসল উৎপাদন এবং এর বিক্রি নেই ব্যবস্থিত পদক্ষেপ উপরে সম্মেলনীরে গুরুত্ব প্রদান করা যাইছি। কৃষিক্ষেত্র আধারে পূর্ব ভারতরে আত্মনির্ভরশীল অভিযান পাই ব্যাপক সুযোগ রয়েছে। বজার ক্ষেত্রকু সুনিশ্চিত করা উপরে গুরুত্ব দিয়া যাইছি, ফলে বিভিন্ন ফসল উৎপাদ বৃদ্ধি পাইপারিব। এহাদ্বারা চাষীঙ্কর আয় মধ্যে অধিক হেব বলি সম্মেলনীরে মত প্রকাশ পাইছি। কৃষিক্ষেত্রকু অধিক ত্বরান্বিত করিবাকু হলে গবেষণালব্ধ জ্ঞান সিধাসলক চাষীঙ্ক পাখরে পৌঁছিবার আবশ্যকতা রয়েছে। এথিপাই এক ব্যবস্থিত রূপরেখ প্রস্তুত করিবাকু সম্মেলনীরে গুরুত্ব দিয়াযাইছি। কৃষি আত্মনির্ভরশীলতা এবং কৃষকঙ্ক সমৃদ্ধি পাই এই সম্মেলনী গুরুত্বপূর্ণ সাব্যস্ত হেব বলি আশা করা যাউছি।
1: ଶେଷ ହେଲା ଆଜିର ପ୍ରସଙ୍ଗ।
3: ଏତେବେଳେ ଯାହା ଶୁଣୁଥିଲେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରିଲି କରି ପ୍ରଚାର କଲୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର। ଆମର ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ବଲପୁରୀ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣିପାରିବେ ଏହି ସୂଚନା ପରେ।

0: আকাশবাণী সম্বলপুর আমরা পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছি আকাশবাণী কটক কেন্দ্র।
1: ସମ୍ବାଦ ପଢ଼ୁଛନ୍ତି ଜିତେନ୍ଦ୍ର କୁମାର ନାୟକ। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ, ଇଟାଲୀ ଓ ଭାରତର ଦ୍ୱିପାକ୍ଷିକ ସମ୍ପର୍କକୁ ସ୍ୱତନ୍ତ୍ର ରଣନୈତିକ ସହଭାଗିତାରେ ପରିଣତ କରିବାକୁ ଉଭୟ ଦେଶର ଗୁରୁତ୍ୱ, ଆମେରିକା ଇରାନ ସଂଘର୍ଷ।

ইশরাক সমাজ শিল্পীকে সাইরঙ্গীরে সঙ্গত করছেন সুলতান খাঁ, তবলার সঙ্গত করছেন সাবির খাঁ, হারমোনিয়ামে সঙ্গত করছেন পুরুষোত্তম ওয়ালওয়ালকর। শুনতু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত, শিল্পী হচ্ছেন শোভা গুর্তু।

0: বহু জোহার,
1: মুই মহাদেব। বালমুকুন্দদা ঘরে অছে বাল? রাম রাম বালমুকুন্দদা।
2: আরে মহাদেব তুই? রাম রাম, আহ আহ বস।
1: ইহাদে যেন ঘর বন্ধুতিলে, হেটা আমার বহু আনত।
2: হ্যাঁ কাহলা?
1: নাই নাই পচরাউথিলি, কেভে নাই দেখিতাই তো।
2: হ্যাঁ তোর সে ডিলারশিপটা।
1: বউ, এ বউ পায়ন গ্লাসে দেব তো।
2: আশা পায়ন গ্লাসে আন তো। হ্যাঁ তোর সে এদে নে পায়ন পি। তোর সে ডিলারশিপটা
1: পায়ন নুয়াইব, অমৃত অমৃত।
2: হম কথা কানা কি, সে অঞ্চল থি পহলানু হিন্তি জুজুড়ে ডিলার অছন, লোক সংখ্যা কে দেখলা বেলকে গুটে রহবার কথা, তার উপরে আর গুটে হয়ে গেলে আপত্তি বাড়বা নেই।
1: দাদা তুই আর কেভে কাম কে আইবু সে? হ্যাঁ তোর হেতকি লোক চিহ্না পরিচয় অছন, বড় বড় লোকঙ্কর সঙ্গে উঠা বসা করুছু, চকটে চলা তো বলে কেন?
2: হেব নিজর পেট পুষ্মি বলি আর দুই লোকর পেটে লাত মারমি, অসুন্দর কথাটে নুহে এটা।
1: দাদা হে দাদা, তুই যা বলবো।
2: হেব মুই তো পিয়ন টিয়ায়, ইতি তো কে কিছু নাই করি পারন। আরে বেয়াই নাই কি নাই রে?
1: আচ্ছা শুন, আ শুন, যেত কি খরচা আবা তেমে
2: কাম বইলু আর কে কহত? তোর মুহে লাজ শরম অছে কি নেব? মতে এটা কহবার আগরু তুই
1: তুই ভিল দাদা দেখছি যে
2: কানা দেখছু বো, কানা দেখছু? হ্যাঁ সে অফিসার মানকু তুই লাজ দেবু আর তোর আড়ু কই লাগবি মুই?
1: অহ কানা টে হে গলা সেটা নাই নেবার ভাইল যে, কি নাই নিয়ন বলি কেন লিখা হইছে? নাই নাই তুই কহত কেন লিখা হয়েছে কে? হেসি বো এনতা ভিতরে ভিতরে হেসি। আচ্ছা ঠিক আছে তুই বিভাগে নিয়ে যাবু হেলা।
2: কা বললু তুই মতে লাঞ্চ জচাউছু?
1: লাঞ্চ কেন এ দাদা, নোয়াখাইর বেড বল।
2: তুই ইনু যাবু কি নেই?
1: আরে দাদা তুই তো টিকিয়েতে দেখু যে
2: তুই ইনু নিকিরবু কি থানা কে খিড়খিড়া তেল নেমি।
1: ও হো শুন, পহলা মোর কথা তো শুন, তেহরু তোর যাহা মন কে আবা করবু। হয় বো তুই নাই কয়লে বিল মতে আর অছপা নাই ন, দেখ তো বহুটা মোর সুখী সুখী কেনতা কলাকাট পড়ি গলা নজি, সেয়াড়ে তোর খেয়াল নাই, তুই সবু সই পারলু বলি মুই গোটে।

0: দাদা আজ পেপর দেখলু না আমার উপরে ফের বাহারিছে
1: নয়া কথা কাণ আব হ্যাঁ দুনিয়া থি অলগা নিউজ কাণ অছে যে বাহারবা হ্যাঁ কাণ করতু আমে কাণ করতু আমি মুহে গুটে গুটে মুখা লগাইকি সমাজকে উতরি আইতু আর তার রক সুস্তু আরে মুখা খুলিকি অনমুনু সবারটা ফল আয় ডকায় থাবারটা ফল আয় মু থুকছি ই সমাজকে ই মনুষকে দরকার নেই মোর তাঁকর ভিতরকে যার যে সমাজকে ছাড়িকি রহি পারছি সে মনুষ নুহে ভগবান আয় না তো গোটে পশু আয় মোর সহবার শক্তি নাই ন মুই ভগবান নুহে হ্যাঁ জরুর গোটে পশু হেলে হেলে তাকে পশু কলা কি কি কলা তাকে পশু না দেখি পারছি না শুনি পারছি না কহি পারছি গোটে কাঠর খুড়া এসে কাঠর খুড়া চি লগাম থাইলা সেই ছপটালা আর তার খুড়া তলে দলি চকটি হবে যেতে সাদা সিধা লোক আর সে নু মুখ লোভার লাগি সে ঘোড়াকে অটকামি বলে সেমানে হইযিবে সমাজ বিরোধী। হোয়াট রবিস
0: রতন দাদা
1: তুই নাই জানি অর্জুন ই খুড়ার তলে মোর কাণা কাণা দলি চকটি হইযাইছে মোর আশা মোর স্বপন মোর খুশি মোর জীবন সবুকিছি সবুকিছি খুড়ারে খুড়ারে বলি দিনে মুই কেতে ওষুধ হোতলি আউসুতলি খাস দৌলি কেমতি তাগড়া হবা আগে আগে ঝপটিবা তিন রাত সেই সেই কথা ভাবুলি হেলে হেলে মুই স্বপন তিফিল কেভে নাই ভাবি থাইছে তার ভাবনা কি এন্তা ঠেস পৌঁছে কি নিজর নিজর মতলব লাগি কেতেটা লোক সে ঘোড়াকে এন্তা ঝপটাবে যে তার খুড়া তেলে কেতেটা লোক নাই চাও থাইছে কি সমাজটা সুধরিছ আর সেথি লাগি সেমানে মতে ঘিনবার লাগি চেষ্টা কলে লোভ দেখলে শেষকে ধমকি দেলি হেলে হেলে মুই কাহি ডরি যাইতি সেমানকর ধমকি কি ফিরবি ফিরবি সেমানে জিতি গলে আও মুই হারি গলি সে ঠিকাদার মানে গোটে সাদা সিধা গরিব লোকর মর্ডার কেসটি মতে ফসাই দেলি মোর কেনাডে সমাজ বিরোধী লোক মানক সঙ্গে ভিতরিয়া ভাব থিলা যে সে লোক পরে জানি পকাইথিলা আউ মোর নথিবা লোকর বিশ্বাস ন আছে বা বলি মুই তার ব্যাংকে চিপি দেলি
0: পলিটিক্স হে দাদা পলিটিক্স হে ফের সে কেনতা হেলা
1: কানা হেতা মোর নাথে মুক্তমা চাললা কোর্ট কে গলি আর কাঠগড়ানো ঠিয়া ঢেলি আর গীতা ধরিকি ক্রিয়া খেলি যাহা কহমি সৎ কহমি সৎ ছাড়িকি অসত নাই কহে গোবিন্দ তুই মোর আগেস্তে কহুছু বেমার পড়িলু যে মুই পরে তোতে রকত দেইলি রে কোপাল তুই মোর আগেস্তে কহুছু ভুখে মরুলু যে মুই পরে তোর নাতি জমিন খণে লিখি দেইলি রে মোর ন তোমার মানকর বিশ্বাস নাই ন মতে অবিশ্বাস করুছ মাধব বিপ্রহ গোপী তুমি মানে তুমি মানে শেষকে মোর আগেস্তে কহিপারল কহিপারল তুই আনন্দকে মারিছু তুই আনন্দকে মারিছু নাই নাই মুই আনন্দকে নাই মারি মতে মতে বিশ্বাস কর মতে বিশ্বাস কর মুই আনন্দকে নাই মারি মুই আনন্দকে নাই মারি নাই মারি নাই মারি নাই মারি
0: রতন দাদা রতন দাদা
1: বুঝলো অর্জুন চোর চার মুলাক্তার মুক্ত মাহারি গলি জেল কি গলি চেন হাতে সমাজকে মুই সুথরে বি মুলতলি সে হাতে শেষকে হাত কড়ি পিঁধলি চক্কি পিসলি পথর পিটলি ঠায় ঠায় ঠায় আর জেল নু ভারকে আইলা পরে গোটে আদর্শবাদী রত্নাকর মরিগলা সেনু গোটে বাল্মীকি জন্ম হবার ছাড়িকি গোটে রাবণ জন্ম হেলা রাবণ যেন মুহে মুই অমৃত ঢালবার কসম খাইলি সেই মুহে মুই মদ ঢালুছে মদ দেশি মদ।

0: আর গোটে নৌকরি পাইছে, চব্বিশ ঘন্টা কাম, ইয়াদে 7,000 টঙ্কা দরমা, পচকে পড়তেল পড়তেল যা, এতে নে রখ।
1: এ মা, এতে টঙ্কা কায় কাম আইবা গো?
0: আরে কাম কাম আয়, ছোট হো কি বড়, ইমানদারি রহবার কথা নিজর কামতি, বুঝিল আশা? খড়া ধারে ধারে চালবাকে পড়ুছে, ইয়াড়ে উল্টিলে খাই আর সে আড়ে উল্টিলে খাই।
1: নাই গো মা, আমার এন্তা কাম করবার দরকার নাই।
0: তুই চিন্তা নাই কর, মোর উপরে খালি বিশ্বাস কর। মোর উপরে তোর বিশ্বাস আছে তো?
1: হ্যাঁ।
0: ব্যাস, আচ্ছা মুই যাইছি।
1: শুন, বাপা অছন, উঠামি?
0: নাই নাই নাই, হ্যাঁ মোর আয়পাটটা বাপাকে নাই কইবু, যাওছে।

0: করবে, সরকার নু বড়ে বড়ে মেডেল পাইবে, যাউন।
1: আশা
2: দেখুন, আপনকর ভাবনা কে মু বুঝুছে, অনুভব করুছে। আপনকর জাগাতি মুই থিলে বিল বোধে হেইটা কইতিতি, হেলে ডিউটিটা সম্পূর্ণ উপরে আয়। থরে ভাবি দেখুন তো, বালমকুন্দ বাবু যাহা করুছন ঠিক আয় কেন? ঠিক আয় নুহে, বিলকুল নুহে। আর লুকে মোর গুনগান করুন নাই করুন, সরকার মতে মেডেল দৌন নাই দৌন, ল অ্যান্ড অর্ডার রখবারটা মোর ডিউটি আয়। দুই দিন হল না হেমানকর সপ্লাই কলা মদ পি করি শহ শহ লোক পোক মাছিমি তার মরুছন, সে উপরে আপন কিছু জানুছন নাই? হসপিটাল থি শহ শহ লোক এডমিট হলেন, সে উপরে আপন কিছু জানুছন নাই? হলে হে এমানকে গিরফ করে দেলে কিয়ে আমার গুণগান করবা সেটা খালি জানুছন, কিয়ে বড়ে বড়ে মেডেল দেবা সেটা বি জানুছন। নিজর লাগি জিলে জীবন নুহে আশা দেবী, কি নিজর লাগি লড়লে লড়েই নুহে। এন্তা হাজার লোককে মারি দেবার অপেক্ষা নিজকু থরে মারি দেবাটা ভালো। নমস্কার।

0: সবইটা বুঝবার কথা লো মা, যে সমাজ মানুষ নাই বনেই, মানুষ সমাজকে বনেছে। সমাজ আমার নিজের গড়লা ছুয়ায়, ভুল চুকটে যদি করিবি দেলা তাকে সুধরাবারটা আমার কাম আয়। উল্টিয়া তাকে যদি আমি গালি গুলজ করমা, পিটামরা করমা, ঘরু খেদি দেমা বইলে না তো সে সুধীরবা আর না আমার আদর সম্মান করবা।
1: বাপা
0: হরে মা,
1: ওই কাড়া করবি বাপা, মতে বহুত ডর লাগুছে।
0: তুই নারী আও মা, কাণা করি নাই পারু তুই, তুই সবু করি পারবু। এই মনসর ভিতরে থিবার অসুরটাকে তুই মারি পারবু মা, তুই তারি পারবু। সুর রক্ষিছু মা, ছুয়া বেলে তোতে কথা নিটে কইতিলি, কথা নি তো নুহে, ই মাটির ঘটলা ঘটনাটে। নুনমর আন্দোলন বেলে গুড়া লুকর লাঠি মারতি শহ শহ লোক ছিনছতর হই পলালা বেলকে গুটে ন বাইছি, গুটে ন মাঝি তার হাতর ঝোড়াকে ধরিথিলা যে ধরিথিলা ন। তুই বিল তো সেন্ত মাঝিটা অলু মা।
1: হ্যাঁ বাবা, স্কুলে পড়লা বেলে তুমি তো মতে আর গোটে কথা নি শুনেইছিল, সারা দেশ যেতেবেলে হনাকটাতি মাতিথিলে বাবুজি নাই খাই পি করে দিন দিন রায়ত রায়ত উপাসে রহিথিলে, কেতে দিন কেতে রায়ত এন্তা কটি যাইথিলা যে তার ঠিকানা নাই থাই। শেষকে তাঙ্কর মুখকে দেখি করি লুকে তুম পড়লে, হাতকে হাত মিলালে, কনকে কন মিলালে।
0: হরে মা,
1: বেশ চ বাপা, আজঠানু মুই বি বসলি, সে নাই ফিরবার তক মুই বি খায় নাই কি পিয়ে নাই, অরণ ছিয়ে নাই মুই। য বাপা য, গেজরতি ছাপি দেব য, গোটে অপরাধী বরকে পুলিশ হাতে ধরাবার লাগি তার কনিয়া আজি অনশনতি বসিছে, আমার অনশন।
0: মা তুই এটা কানা কহুছু মা?
1: চ বাপা য, মতে একলা ছাড়ি দিও, মতে টিকে ভাববারকে দিও বাপা, মতে কিছু করবারকে টিকে দিও। গোটে চোর ডকায়ত খুনির কনিয়া হেবার নু ভুকে ভুকে মরি যাবারটা বনায় বাপা, বনায়
0: মা।
1: চ পরে বইলি বাপা, চ।

0: ধর্মকোণ পেপার পড়, খাস করে এই খবরটা
1: দে দাদা, মুই রড়ি রড়ি পড়ুছে।
0: পড়।
1: অসামাজিক ব্যক্তিক কবলরু স্বামীঙ্কু ফেরাই আনিবা পাই আশা দেবীঙ্ক আমরণ অনশন।
0: যেন্তা আমি তোতে কিডন্যাপ করি আনিছু।
1: পুরস্কার তো ফের দেখ দাদা, আমকু যে ধরবা 50,000 টাকা পাবা।
2: দেখমা আশা দেবী, এটা এটা তো মোর আশা।
0: হ্যাঁ হ্যাঁ, ভাল করে জানিছে
2: মোর লাগি বলে আমরণ অনশন। নাই নাই,

0: তার মানে?
1: তুই বি দেখছি বালমুকুন, ই ছুয়া মানকর লাগে হেসু।
0: আরে তুই নাই জানি আশাকে, সে মতো যেতকি ভাল পাইছি তার নৎকা চিটকো রায়। মোর লাগে ই আমরণ অনশন তার লাগে বড় কথা নুয়ে। সে নাই নাই, সে মরিযা পছে হলে নাই নাই নাই
1: ফের। আরে ই সবু গুটে ফার্স আয় রে,
0: ফার্স।
1: আর সে পুলিশ মানকর লিখলা গুটে নাটক আয় নাটক, সেমানে জরুর তোর কন্যার উপরে জোর পকাইছন।
0: হলে কা করি
1: তুই, তুই বেড়া টেকায় রে। হ্যাঁ
2: বালমুকুন, তোতে ধরবার লাগি আমকু ধরবার লাগি ইটা পুলিশ মানকর গুটে গেহরি চাল আয়।
0: আর যদি এটা নাই হইতায়, মোর আশাকে যদি কিছু হয়ে যায়, পাপ মুই কর্মি আর সে ভাগিদার হবা, দোষ মুই কর্মি আর সজা পাইবা আশা। নাই নাই নাই নাই, মুই নিজকে কেবে মাপ নাই করি পারে, কেবে বিল নাই পারে।
1: কা হলা বো, কা হলা?
0: হ্যাঁ হ্যাঁ, আজ মুই ঘরকে যিমি, মতে যিবাকে পড়বা।
1: ঘরকে যিবু? পাগল হেলু? আমর সপ্লাই কলা মদ পিকরি লুকে পোক মাছি বাকি মরলা দিনু সারা পুথির আঁক যেনতা আমর উপরে বিছেইকরি পড়িছে। পুলিশ নু গলা যে পাবলিক, সিবিআই নু গলা যে এক্সাই, সবে পাগল কুকুর লেখে আমর পছাড়ে পড়িছন। কেতে বেলে হালকিটে দেবে যে, আর তুই তুই নাই যাবাটা আমর লাগি ভল আয়। আউ দিনা তুই যাও, মামলাটা টিকে ঠান্ডা পড়ু।
2: হ বালমুকুন, রতন দাদা বরাবর কহুছে ইটা আমার খারাপ সময় পড়ছে, কাল কাশুছে। তুই কেন ভাবুছু? তুই আজ গলে আর ফিরি আসি পারবু? নাই পারু, হাতে হাত কড়ি পিঁধবু, জেলতি পড়বু, হাসি খুঁটে ঝুলবু, তুই বরবাদ হয়ে যাবু, তোর সবু বরবাদ হয়ে যাবা। আমার কথা মান, যিবার না গা নাই ধর। পুলিশ তোর ঘরের চারিয়াড়ে ঘেরি রইছন।
0: ঘেরুন ঘেরুন, মুই ঠানি সারিছে, মুই সরেন্ডার করমি, পুলিশ আগে নিজকে সরেন্ডার করতেমি।
1: ইহাদে তো কনফার্ম হয়ে গেলি যে তুই অধা নুহ, পুরা পাগল বলি। তুই তো মরবু মরবু, আমকু ভিল মারবু।
0: সত কৌছে, মতে বিশ্বাস কর, মতে বিশ্বাস কর। পুলিশ আগে মু টুন নাই খুলে, মো জীবন পছে পলাই যাও, কিন্তু কিন্তু আশা মু লাগি নাই নাই নাই নাই, মোর আশাকে মুই হেনতে মরি নাই দিয়ে। যাকে যাবার লাগি নিজকু মরালি, আজ প্লিজ প্লিজ মতে যাই দিও, মতে এনু যাই দিও।
1: বিলকুল নাই,
0: তোর ভিতর স্নেহ মমতা আশা নিরাশা ডর ভয় সবু সরি সারিছে। তুই অসুর পাল্টি যাইছু, পথর পাল্টি যাইছু, তুই তোর দিয়ে রকত নাই বুঝবার, পাইন বুঝছে পাইন। হলে হলে মুই আকাশ পাতাল কুটে হি গলে বি জিমি মানে জিমি, মতে মতে কে অটকে নে পারন, মতে কে অটকে নে পারন।
1: কাল কুঠরের কানুন বোধে তুই নাই জানি বালমুকুন। অর্জুন
0: জানবার ফির মোর দরকার নেই, মোর মোর ই দুনিয়া দরকার নেই, মুই জিমি মানে চরুচিমি চরুচিমি, মুই মতে মতে ছাড় ছাড় ছাড় মতে ছাড়িয়ে মতে।

0: দেখ, মুই আইছি, এ দিনে ই ফলস পি আর উঠ। তুই কাণ ভাবুছু মুই সরেন্ডার করিদেলে কি তুই ফলস পি দেলে সারা দুনিয়া নু দুর্নীতি উঠিগলা কি সারা দুনিয়াটা সুধরি গলা? মতে পাইকিরি তুই শান্তি পাইলু, পুলিশ শান্তি পাইলা, সরকার শান্তি পাইলা, হেলে মুই মোর কথা কেবে ভাবিছ? আরে মোর লেখে ইন হাজার হাজার বালমুকুন্দ অছন, আর হর দিন গুটে গুটে বালমুকুন্দ্র রকত সুসা হচ্ছে, তাকু চি নাই দেবার কি মরি নাই দেবার? নে ফলস পিদে আর উঠ। ও মোর উপরে রেশমি হয়েছ না? এই কাল তো আমাকে দেখি নাই পারলা লো, দেখি নাই পারলা, মুই কান হলে করিতিতি কো, পেটে পেটে ভুক, ছাতে ছাতে দুঃখ, মুড়ে মুড়ে বোঝ ধরি করি গোটে এন্তা বাটে চালি পারিতিতি, চেন ভাটে পাহা রখলে আস নাই, নিরাশ আও নিরাশ। না ভল করি মুঠে খাই পারিছে, না ভল করি মুঠে তোতে খুয়ে পারিছে, আর না ভল করি খড়ে পিঁধে পারিছে। ফসমাসুর লিখে নিজকে খাইলি রে, হেলে তোর ভোক মিঠাবার লাগে, তোতে সুখে দেখবার লাগে ই পাঠ থইলি রে, আর আর আজ তোতে সুখে দেখবার লাগে ই পাঠ ছাড়লি। হ আশা, সেথির লাগি সেথির লাগি মুই মোর আশা নিখে আইছে, দেখ দেখ আশা মুই আইছে। আশা আশা আশা হাবিলদার বাবু, মোর আশাকে কানা হলা? বাপা বাপা আশা কেনটা উসু নাই করবা? ইন্সপেক্টর বাবু, মোর আশাকে আশা
1: তুই শহীদ হয়ে গেল আশা, তুই শহীদ হয়ে গেল আশা।

রতন সুরেশ ত্রিপাঠী, অর্জুন সূর্য পাণিগ্রাহী, আশা তৃপ্তি পণ্ডা। আকাশবাণী সম্বলপুর। বর্তমান শুণন্তু ওড়িয়া লোকসঙ্গীত কার্যক্রম আরম্ভে শুণন্তু এই গীতটি। কণ্ঠশিল্পী ববুল সুপ্রিয়, গীতরচনা নিজাম, সঙ্গীত বিভূতিভূষণ।